ওই আসসালাম আলাইকুম সানি ভাই তাজু সিং এই প্রোগ্রাম নাইস আও জমা সার লাইভ আনমোল আন্দলি সময়লা দোয়া আলিশপা মানু পিশো সনম সনা আসমান আল সিস্টার দা সালামু আলাইকুম আই এম আজওয়া দ চতরনা আসসালাম আলাইকুম আপ কেসে হো মেরি তরফ সে দোয়া ইমান পজর অনমোল আন্দলিপ কিনজা লাইব আসমা মানো ও সনা আওয়ার আল সিস্টার আল সিস্টার কো সালাম আই এম কাজল ও বৈদা সং প্লে গা তু মেরি জিন্দগি হো তুম ও মেরি হর খুশি হো তুম ই হো নহি সকতা কিউকি ই জে জে জে ইন্ডিয়ান কা সং হ্যাঁ ইন্ডিয়ান সং পাকিস্তান মে বেন হে হো নহি সকতা ওই মাদ চাহম সালাম ওকো আগো তো ওয়ালাইকুম সালাম জবেরিয়া জহ খেমা তসিং আইম দোয়া।